0: हेलो हेलो,
1: हेलो मैडम,
0: হয় তরানোকচুরি।
1: গুড মর্নিং ম্যাডাম, হুজু তার আমার উচ্চারি থাকে তারি দেরি মেডা সাউন্ড যে আমি তাপ্প যে তাবুন খাং দেবে মেডা আমি আমি তো তা দেব
0: তাবিরবা।
1: ও তা যারে মেডা
0: হয়
1: দাম ফিল্ম সে এন্টার খান যাকে
0: হাই বিউ করম ফিল্ম শেভ বিউ।
1: কারণ গিনা ইংয়ে লেই ফিল্ম গিনা ইংয়ালে ইংয়ালে ফিল্ম গি এ থামমই পাংমন দিয়েন তো ওই সেইটো
0: মিং লাইফম তং হাইবিরমো আসেন বিমলানা সা।
1: ইনাক চা কাং মুজ মিয়াং থান দেগে
0: নাও যা খুই থরম জিবু হাওবদাগি তাবিব্র
1: কাই হারাম দা
0: হাওবদাগি তাবিরম ব্রা
1: ও ও দম হাওবদে তা জে মিদা আই সুম সুম না থাবক টং টং না দম তা জাবা
0: মিয়াং ইমফাল দে দম খুই গি প্রোগ্রাম জি ফজনা দম লই তানা ব্রা মিয়াং জা
1: মিয়াং থান গি দেব কানু না ইমা থাঙ্গাই না চা গা কাঙ্গা চা ইয়াম না লই তা ইয়ে মিদা তাই দি ফা দম নি স্টেশন দ
0: ও ইয়াম নুয়াই জে খুই গি থরম তাবি বা ইসেই সে ইয়াম পাম না জুখান বিরে দম তেম তং খুদল তাম বিবে ইয়াগরে নাও জানা আদ গ দম খুই থাজন জরে লগে
1: মিরান হাই দি হাই জে দি কো তো এই মতিম দিলান তো ফেরং মিন নুম নুম না
0: নংনারুই নংনারুই হারাও দেনি তাবো মে আমনে সু মতাউ তমক দইনি
1: মিরান সে হোক জেরে গে

আকাশবাণী ইম্ফাল ইচু চক্র হুন্দা পঙ্গ হেফের পদে ক্রটে মাওমাই চসবু হে হে নো আচে তিলে চক্র কাপি দনো ক্রলয় উমাই থপ্তে উমু কাই ফুমো

নাহারল গি খঞ্জল থৌরম তাবিবু বানল থিং থৌজন তারাম নৌচারি খুরুমজারি থৌরমদা পুজারকলি রকস্টার আনপ্লাগ রকস্টার আনপ্লাগ থৌরম থামজারি মণিপুর ইন্ডি অল্টারনেটিভ ব্যান্ড সেলম গি মেম্বার সিঙ্গা উনাদুনা উনাদুনা সাবি থৌনম্বি ইরম হজিক লবি রকস্টার আনপ্লাগ।